0: দুনিয়ার রাত্রিয়াগাল
1: ওয়াহেগুরু জি কা খালসা
2: ওয়াহে সতনাম ওয়াহেগুরু জি ਟੈਂਡੀ ਬੰਦਸ ਮੈਂ ਕੋਈ ਨਾ ਡਿੱਠਾ ਤੂੰ ਨਾਨਕ ਮਨ ਭਾਣ